0: क्लास तुम क्वा भी
1: मचाने तो टांस होते उठनी चमने बाबा नाम दिया
2: स्टेन नो
1: अच्छी फनूर को लोग फने लेता नो खुश नहीं तो तुम इतने खुश ऐसा यार चीज़ को सही ने कोरोना ने कोरोना चीन नंबर लाइस किसमें चीन अर्फाता नो
3: से कुछ अलून फिर न्यारा पर fan ray tanana fa nanisy sel ty feko toko sady izay tamin'ity
2: asina bisou sy
3: ny tany e sanetsa azy lavana le bisou a fianakaviana izany ataonao hoana moa izany tsy araba fianakaviana tamin'ity sara vao izao namonjy fiany ny ankizy lo kosa tamin'ity fa nyona fotsiny fa tsy etsy nanao bisou kosa aloha tamin'ity e
1: raha ny teo aminay indray aloha izany di ohatrany hoe tsy dia nafinaritra zanyko zavatra tsy afaka mifandraiky tsy afaka ohatra zany hoe tsy afaka nafandraitana anatry zany tsy afaka natao ohatra hoe tsy dia afaka nifampikosokosona zany tsisy bizoko vady amanjanaka ao an-trano ihany ohatrany hoe vady amanjanaka ao an-trano ihany zany zao di ny ohatrany hoe tsy afaka misaraka anao ohatra hoe ny fianakavianako akaiky any zany laza tefa ohatra ny enenina vena toa dia manda hoe mbola andry coronavirus zao a tsy afaka mifandray tanana tsy afaka mifandray tsy afaka mifa manao bizo zany e
4: a fandono ny araba miteny fotsiny ka ako efa miakina amin'le hoe faninao fahasalamana fitandonao fahasalamana
5: fampiraba tsotra fotsa di mifandondona kely manao dona tanana zany mba ohatra atsika asianao zao zay fotsiny dia izy ka araka le zava-misy moa zany dia tsy afaka mifanoroka fa zista hoe mba fandona tanana fotsiny dia zay
0: saotra tomboko lahy saotra tomboko vavy.